সাংরি কাটি আয়ো পটলে কুতু রাঙ্গো রসুত প্রায়ো কান্দে লেরেন্নো